0: কালুনে মিতিবা মিহুং এখান থাকা খা ফেরুয়া নামা এখান থাকা খা ফেরু নুয়া নে বয়কা এখান থা হওয়াল কুরব্বা ফা হুসিমে
1: উলাইকা আল্লাযীনা হাদাল্লাহ ফাবিহুদাহুম মুকতাদি কুল্লা।

ইতিমান রাজখালাঙ্গে বাবা লেবদি ফতেকে বারাকায়াতের ফতেকে কুরিগে ফৈত্যা থেতুকুরা ফতেকে এফই বাবা লেবদি ম্যারাসুগে এ বাহি মাক্কাগে আহলুয়ারি নাই এথাঙ্গে ওয়াশাগিম বা মি হুন্না খালে ফান ইনজার কুরেবু মাঠাকে আদি আখর দোহং ইমাম বা মি হুম এ ফতং ইমাম বা নেতে আদি এওরিং এওরিংগে নমাদ রক্কা তেরুয়া নেতে

আদি একলাঙ্গে উডুম ফেম বেসবি রসকলাঙ্গে এ ফেনুন তিমন রসকলাঙ্গে হুরিহা ভাবতগে গস ফেড়ুবিমে আদি এ গস গহা গেহন রো ফেহি কুলাগে গুফত নেরুবা এইম মতিমচ্চং হুন্ন ওট্টর তন নেরুবমে আদি খাদুরু রুকুগে ইত্তকুং গ্যাগ গাতুং ইহাত নেরুবমে আদি মে বিস কদুরাই জ্যাতু ন্যায় আন্নারুগে বগিচাত নেরুবমে ইতকেতি ইভত্তর ওয়েগিনওয়া হালু গয়্যায় ইভত্তর ওয়েগিনওয়া হালু গে ত্যাবা মিহুং এ গে মেওয়া নুকুন্ন হিন্দু এ মেওয়া আশায় এ মেওয়া ফাক্কাওয়া ফাক্কাউম ঐব্রত গে নজর কুম বলাশে হামা কশবরুং ইমাম বা বয়ক একান্তগা দলীল থাকে বে

আদি এশায়তন বাসওয়াস দি উলনি আখরে দুহং ঈমান ওয়া মিহংগে হিত এ বাসওয়াহ লেম্বু মশাই এওরিং একমর রুহি কবুল উ মশাই এওরিং এ আর আরা গন ফাফতকং আরা গতমটকে

0: আমলটা কবুল করে বুম বিনা ফাওয়ানি ইখলাস তরকমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবিয়ায়ং আংগওয়া ফাওয়ানি আলকান তাহুকা ইখলাস তরবুমা উম্মতং ইখলাস তরকান দসকত দেবুম কে গতুং জুমার সূরত কে 11 আয়াত কা ওয়াহি করাওয়া ফাওয়ে কুল ইন্নি উমিরতু আন আব্দুল্লাহ মুখলিসাল লাহুদ্দিন মানে কি কালেক ফান উইদাল ওয়াশে তিমান কালেক ফান আমরবেকিম বনি আল্লাহং ইখলাস তরকমায় কুগা আলকান কুরমাশে হামা এ সূরত কে সাদবান আয়াত কা ওয়াহি করেবি কুল ইল্লাহু আবুদু মুখলিসাল লাহুদ্দিনি মানে কি কালেক ফান উইদাল ওয়াশে একলাং কি বায়ং আহরেং গে দীন খালাস কো আহরেং আলকান কুরানি হামা একনি মাইং আল্লাহ হাশে আদি সুমার সূরত কা মাইং আল্লাহ ওয়াহি করে ওয়াফাওয়ে ফাবুদিল্লাহ মুখলিসাল লাহুদ্দিন আলা লিল্লাহিদ্দিনুল খালিস মানে কি ফাহি কালেক ফান মাইং আল্লাহ গে কি বায়া দীন খালাস করে ওয়া একলাং গে কি বায়া আলকান করে ওয়াশে ইনসানাগে বাহা আমল আদি মুদলুম কুরেবে সদকাতকি আল্লাহ খালিস কামায়কো কুরা কন্তকম গাহিদমং আংগাওয়া আল বাইনা সূরতকে ফসফন আয়াতগা ওয়াহি কুরাওয়াফাওয়ে ওয়ামা উমিরু ইল্লা লিআবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন হুনাফা মানেকি বাতিল মগুং একিবাওয়েগেন তিবে মাইং আল্লাহগে কিবায়ং আলকান খালাস কুরা হালু আল্লাহ কে কিবায়ং আলকান কুরমাশা নামাজ কায়েম কুরমাশা যাকাত দিনম মেনুই এবামি হুন আমরনুয়ে কিয়ামত দোহুং আল্লাহ পদল কুরং এতে মিহা ইখলাস তির কামায়কো হে আমল কুরমং অঙ্গওয়া সূরাতুল কাহফুগে সতে কদিহবন আয়াতুকা ওয়াহি কুরওয়া ফাওয়ে ফমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা মানে কি তিয়ে বামি হুম করে কমে মি হকু নমাবেস আল্লাহ বদল কুরমং উম্মীদ কুরনি নমা হে আমল কুরমতি দেমি হুন নহুশ কমে আদি আল্লাহ আলকান কুরমুগা এহেন এফেস ফরাতকা শরীক নুকুরা হুশ কমে
1: গাড়িং হাগাড়ি 30 মিনিট মি দিবে রাজ্যে গেড়ো
2: মুসহাফু ফিলাওয়ালে بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته مصرم في الأول المسلسل سلاك پروغرام تاردو سوم گندوا انها بفنا مرحبا دانما پروغرام ایک بدل کل دیالوان آلوان مي محمد رميس مصرم في الأول مياد گه پروغرام کا مگنستنی سورة الانشقاق فرشاگن اسورة نمم سورة البروج فرشاگن اسورة گنیل پروغرام کا بیر ودر ورنکی فوزیا محمد سیما آدم فاطمة شابینا ادی نازم عبد الرشید ফিলার নঙ্গয়া দেবানি আলকারি আলী ওয়াহিদ আব্দুরহমান
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
4: ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
3: মুসাফু ফিলাওয়ালগে মিয়াদগে মি প্রোগ্রামগা কিওয়ানি সূরাতুল ইনশিকাক আল সূরাতুল বুরুজ মিয়াদগে মি প্রোগ্রামগা মি দা সূরা কিওয়ারগা ফুরাতম সূরা মিওয়ানি ফাসসাতেক আড্ডি হানুওয়ন সফহা দেওন সূরা মিওয়ানি ফাসসাতেক নোদি হওন সফহাগা মিয়াদগে ফিলাওয়ালে মে ফুরাতম মুদাররিস কি আদেন হুরি হাকু দিন সাড়ো হান্তি বেতি আউযু বিল্লাহি মিনাশ শাইতান

0: ගඩින් මෙන්ද මොංගලිවෙ දෙගඩි 30 මිනිට් මේ දිවේ රාජ්‍යයේ ගැඩු
1: මුචතම
2: Bismillah ar-Rahman ar-Rahim. Assalamu alaikum ade. Mujtamo misulstage a program ka me de sar mu game ha amte ra marhaba danwa. Mujtamo e program ka gol me maseke kurani halgon menge mujtamo ghore ijtimaa masanta ka me dalgon men bina kurani me gote ga wahaka dakka me masanta bi ha skul kur matta ka gol men huri ha men ge wes kore dan kan ta ka me mashwara kolma ko me to he hafta e ge wes adit do ge men dur de kon tina ka gol men ge studio program kuri me gen dane algon men ge hun terina algon men na guli gen adi ilmi bai be ফুনাকিগা প্রোগ্রাম কা মাশওয়ারা মি কুরানি মুস্তামা কো মেসেজ তিমা মাসাল দেকা দেন মি ফদ মাসাল তাহাল কুরুমগা আগলমেন গে রাজ্যে গা বিস কমা গুলে ফরাতকা আগলমেন গে ফরদুনা হাদি মি কমা গুলি গে হরি গানুন তত্তম ফেস কুরুমগা আগলমেন হামা মি হার উপরে হরদনা কো কুরুম বিকান তত্তকা ইতুরা মি কাঙ্কা হরদনা কুরুমটকা দেন আগলমেন কুরুম বিকান তত্তকা ইতুর গানুন তং হদম বিতো নুন ইতুর গওয়াই তং হদম বিতো নুন আগলমেন মি কুরুম বি কোন কমেতো আহ দক্কা উই হাউস আমাং উফাভরি মুজতামা এন ওদম আলগোন মে মিকুরা মাসেকে কামিয়াব কুরমটকা আলগোন মেনা কুরে দানি কান্তত্তা কামে দোহাক দক্কা কোমে আহারকে অক্টোবর মহগে ফাসওয়ান দোহাকি টিচারং গে দোহা গতুগা দুনিয়া গে ফাহ কুরা দোহে উমাকি গ আলগোন মেগে রাজ্যে গে স্মিতুয়া সমবর কুলা গদ কোমে ফাহ কুরা নি রাজ্যে গে হরিহা স্কুল তগে গ কিয়াবা দে হরিহা মুয়াসসাত তগে হরিহা তানি কালগোন মেন আলগোন মেন গে মুস্তম বিনা কুরম গ টিচারং কুরবা পুরা মাসেকে তগে আগু ওয়াজান কো টিচারং না হিবর আরওয়া টিচারং গ ওয়াজান কুরবে দোহা agu wazan kuram tibe fron ge masakka talgumen kamiyabi en eden alu dibe hi teacherun naiki ga algumen ge rajje ge teacherun naiki ga algumen mujtama bina kurum ga hama pitesi teacherun war masake kodde bai me fereta ko bis algumen hama hag shukura da kura adikum me kasmiya do algumen ge maulu waki rangalu mujtama bina kurum ga teacherun ge daur nge to algumen ge mudarrisun mihar ada kurwa daura bure muhim irtura ada kurwe daura ki kobato mi teacherun ge daur মহিম ওয়ানি কিবেগেন তো মুজতমা গো তেরেগ টিচার উনা দা করে বেনে দাওরা কি দি স্কুল তক ওয়াকি খাস কো কোদিং গে দেওয়ান গে কি স্কুল কাম বার গ স্কুল গ উতিব বাবা কি টিচার উন হেমি মা টিচার উন নাকি বিনা কুরম গ বার বড় দাওরিং আদা করে বেনে বাই এম কো বাই তো টিচার উন গে দাওরা কি আলগম বাহ কা দক্কা দান আলগম নাই কি গ প্রোগ্রাম গ আলগম নাই কি মই মশওয়ারা কো দেম বাই রড ইলমি গো তুম ওয়াক দক্কো দেম বাই রডান দে বনি তাওলি মি দায়রা গ হাম ওয়ার গিন তো মাসে কি করবা তা জি বাহ রে হবে ফলে টিচার ke goto ngati principal ke goto masek ko korwa fo be fleta jidin school ke fortan principal ot fahun sarkar ke warang isma kam te ke furu bi wazir ke daura da korwa fa fa rashid yusuf argument na ke bar wadan de bone zuan minister ko ma jang hanu ke minister ko hanu be wazara ke minister ko kor be fle de miya ke argument na ke bar wadan de bone stawli mi taira ke war tajba kar be fle mudarisum pina kor bu nga istawri ada korwa be fle stan university ke research and publication ke di Dr. Aminat Shafia, argumennya kita baru dan dua ni ding. Masalah gunung yang kepenal pin mada non hamba warat tajibah kar ilmi befle. Mungkin tu zikra college ke assistant professor, mungkin tu masih korban ni mandi dia school ke principal kan korban bawa. Adi hamba yang kita nyewa ni atau taulah markas kasar arwan de. Masih ke korban teacher, mungkin tu nadi hamba yang kita magam tu furu bawa befle. Kami kas taulah mita era ke teacher om bina kurumga. Adi hamba taulah mita era kudi nak kira de bumga. Tajibah hari warat tajibah hari tim befle. Argumen naik barang dan dah mah teacher unna miharu sada korupen muhim mudaura ki ko bato mujtama bina korum ga mifade dua ka guli ke algon me hama teacher un ge daur ga ka dakkal mo ki bara muhim ka hema ma ka dakkwa du matta ka algon na ke baro dan de bati tim be furna bis mar boda marhaba nge to
3: marhaba shukriya
2: den hama ti be furna bis hama me duho ge he uta huni a warang ufalon ares kurenge to mar boda shukriya baro dan de bat kya futa hissa korum algon me ge number me ras mani hulu fi nge te ma kulu mo ge to kuder kulu tera un patto kolan
1: Stomach.

ইসলামী শরিয়াতে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একলাঙ্গে আলুতকুম একলাঙ্গে ফুরিহমুগতুগা আলুবেতিউমটকা তাবাউম রুহিবডিগিন খান্ড আলুওয়াফাওয়া মাতিবেরি মানহাজু দীনুগে হুকুমতকা দাউলেন হিঙ্গুমুগে নিজাম এ শরিয়াতুগা ফুরিহমে লাওয়াফাওয়ে শিরুকুগে নুবাকমা জাহালাতুগে আদিরকমুগে তেরিয়া ইনসানিয়াতু গরক ওয়ফাওয়ানিকো ইসলামী শরিয়া বাওয়ালেবুনি ইনসানিয়ত বেনুয়া আদি এম্মে ফায়দা হুরি হুরিহা কমকাগেন এই ইনসানি হায়াতুগে হুরিহা দায়রায়ে শামিলওয়া গুতুগে মতিন বাওয়ালে বিফাওয়া শরিয়াতে ইসলাম দিন বাওয়ালে বুনু ইরু ইনসানিয়তুগে হালাত উতি কম ফদেকতো ইসনালেন জেহে দরিন ম্যাম ফদ মিহুন্না খায়বেন কুরে নিকমেতিন ওয়ানি আনিয়া বিরিঙ্গে ছাবু কুতকুগে দরুগা ಹಗ್ಗಕೀ ಕೊಂ ಎಚ್ಚಿಕ್ಕನ್ ದನ್ನಣಿ ಮದುಬೈ ಆದುಲು ಇನ್ಸಾಫೆನ್ನೆ ಲೇ ಹೊರುವುಮ ಮೀಹುಂಗೆ ಮುದಾತ ನು ಹಗ್ಗುಂ ಕೆವುಮ ಖಿಯಾನೆಂ ಒತಿ ಇಂತಿಹಾಯ ಫೆತುರಿಫ ಅಂಹೆಂದರಿಂ ದಿರಿತಿಬ್ಬಾ ವಳ್ಳ